অগ্জেরে জিখং তালু দে টন ভাইসি টন গে যে হাডং রুগা দে আডং রুগা দে আডং রাইগে দে যাদং র ঠুলা ফাই আদং রুলা ফাই আগে রাগ রাও খে নিংলাং রাই বিগেরা জিবা খে নিংলা হকজে রে আখং মা গাখা দে পরজনিং মিশি বোজাবাসে আদং রাও খানা যে আদং রাও তাকে রাজি জবা